0: পাজল না সুম তাবিরে
1: ন্যাশনেল স্পোর্টস ইউনিভার্সিটি ইম্ফল মণিপুর এডমিশন হোজরগনে আন্ডার গ্রেজুয়েট কিনা ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস লোনা বিএসসি স্পোর্টস কোচিং ইন আর্চারি অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন সুইমিং বক্সিং ফুটবল শুটিং ওয়েট লিফটিং ফেন্সিং আমাদের উশু পোস্ট গ্রেজুয়েট কিনা এমএসসি স্পোর্টস সাইকোলজি মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস এমএসসি অ্যাপ্লাইড স্পোর্টস নিউট্রিশন লোনা এমএসসি স্পোর্টস কোচিং ইন আর্চারি অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন বক্সিং ফুটবল শুটিং সুইমিং আমাদের ওয়েট লিফটিং আমাদের PG Diploma in Sports Nutrition লাগলিব মে গিতাং কোন মঙ্গা দগি জুন কোন মঙ্গা ফাউবদা অনলাইন অ্যাপ্লিকেশন থাজন বিরক পিয়ারগনে আকুপ মরোল গিদমক ইউনিভার্সিটি গি ওয়েবসাইট www.nsu.ac.in দ চংবিও
0: আকাশবাণী ইমফাল হজে ইউকি পুংতরে মখাই তারে মণিপুরি দ পাউ তাবিরসি

ফেলমেসে কুদলসিগি আনি সুবদতা বিরসি হাপুগি মন্ড্রং ফেলমেসিদগি লইজিং খোমবিগি খোঞ্জেলদা মঙ্গাং সানানা সাইরেংবা জিম্বো আমাদি মঙ্গাং সানানা সাইরাংবিসে

0: Naharolgi konjel thoram tabi ribasingbu. Laishram thoi debina, taramno okchari, kurumjari. Ngasigi thoram da pujarakli, kanana kari hairi. Thoram asida akoi bagi khal ngaksen bada, Naharol singi thaudang, hai bahiram asida, Manipur University ki campus ta, thengnajarakpa mahiroi singna, thambirakpa tongan tongan ba wafam. Thoram asigi recording team da, saruk yajari basingdi, Hizam Chitaranjan, Harrison Kaisam, Laishram Thoi Devi, Amadi, Priyanka Huining Sumbam. Hausik Tabi Resi, Kanana Kari Hairi.
1: Khushi Sukham, I life from na Basikong degi eduka Manipur University da hujik master dozari. I gi mo khara phongdok chau hairagadi akoi bagi khalngak sen bada na hasingi thaudang hai basida. Mioi loimak ma haidi magi hai S group ki makha ponduna mioi khudi ma loimak ma sigi thaudang se lawfam to edubu yamna maru oiri badi hogalakli bana haros na haidi semdok pangam bagi thaudang sing na makhoi da le aduna na hasing da na hena emphasis bibam thoi aduna hojiki yamna maru oi issue haraga di plastic pollution sine ba aduna ekoi na lambi da plastic hun tok pa adai akoi ba da plastic ka thada ba se masik amang bu se akoi lo ma khanga ga lebang ngak te ne ba aduna masi se tau bi da ba si je khra sem dok pi ba si tangai phade aduka ai sa ama for better kang le pha haina akoi gi group ama khak le jai aduka adugi sida youth sing na hasing se punsil laga smaina sik awareness ka ta uba ma pham pham chalaga se ma khot pagi program me ama ma kha yau za khre adu si gi anau ba na hasing gi shugum ba yau la ma lakh se ina yamna apha ba khong thang ni haina haisani ya du ga isam su yau na saru ya jai aduka hoji hoji ki train ama ama kha goi na chingka ba gi yamna tongna ba se adu to phadi phai aduka adugi nature gi phaja phaja ba du su lobi ba nu a ba du su lobi ba aduka akoi ba du su ka hen bi da ba akoi na pambi ma kai ma sum thadat lam da ba da gi phuktal lam da ba du mai na phaja ba du su long long na kena tobi ba do phai na hai jai aduka isa kha kyan ta ba khang na ta na akoi gi kha tha ba sing da so akoi ba lai ba mi o sing da so akoi na ma se gi pau je o se pi bi ra ka awareness bi bi ba ta ga di balance oi ba khal kai da na lai ba aduka man mar man ma kha oi ni ha ba sa gi modern na thamjari
2: I mean, when women be sing, I give like from now, I will want like I do. I hoje hoje Manipur Department MU that for some set them jari. I could be give you an action, but then how do you get to down? I see that I could get in how over you sing is in a hoje hoje madam. I see that I did eco friendly or never or never get a mata. I did you don't putting the me among putting in Gary Labor Targadi. Gary did the Toloka Meku do not environment see. I'm the Satina Hanadigi, and but Mawama that Shoksen Bugi, Masama Laka the Basidagi, can never get a mata. I could give Mapalam the Hojuzik Janariba. Another distance over Targadi, cycle gumba, aduga. Electric vehicle gumba season area je sumba do ina emphasis on a pb ba aduga yum amada gari ama khatang ona thambi ba mi amagi gari ama haibgi wakhal lawne si thado piraga gari mi yum thong khuding ama da gari ama gari gari de su hujik electric vehicles mayam thule ja sina mo chin jaraga di environment eco friendly of da hena mateng pangani haina khanje aduga amana hujik ipai pugi pau de sul haina ba male angang di laikhong gumi I did picking him at the game, Melaga, sending more among the Sambia. I have a Sigi Wakalunda school singer Sida, Ozasing and Sina, Tonganba extra curriculum Amoina, U Charasi Angang singer Sida, Tabagi, habit Amalahanba, Amadi, environment Sida, plastic pollution, Yamatola, Sida, Angang singer Sina, Makoina, school of plastic at Chapa Porapataga, so that's when Pazana Niom Nina, season of a Taragadi, environment as well among Sizukan Mangan when he had a Tazade, Hosika is Hammer Green Bicket Foundation, Hainala Yuba Club Amagi, a member of Masu Ojari, Masis in environment and Sakana with the Uzara. Haba plastic sang bagi program su yamna yozakre tongan tongan ba khungang kya da su aikoina haidi club asiga khusam naraga uwa pambi sing bi thawagi mayama masu sanction jage aduna tungdala iba na singi anabagi damata uwa marang kaina thaduna amadi plastic season of si chang hanthana season of amadi thaw hapaga season nari ba vehicle sing asi electric vehicle mo sin biraga di haina phagani haina khanje
3: I give na Lamyanba Duka I department mass communication. Aduka I in a Tamjariba universities in a Manipur University. Koi Kalangang Naba Hasing it Hodang Hai say Yap Chao Haitare Tina Digi and Gitamak with Adam Youth in a Tungi Pilarne and Adam Haina Tawutabu Koi responsibility do Karino Haibu understand Panata what Pugimami Dum Tai Haitare Society is that some na Koi some example in Loksan Dana, Hosikangi, Hoydi, Manipurus, Kobum, Langam delayed, Hoydi, kind of ecological balance, Amadun Lazabase, Nova, social media lag, but you had social media lag, Sigi post Hagana Bokonavana. Aesthetic, I do want to talk to Noka photos, a camera photo with the ecological balance to guide for Sizi Yamna, Changa, Koy Hunter, social media, Bailori, Siloki, Zagada to Gaibogi. Ado Hana, tracking Chanava Hana, Adum, Chinga, Mousagam, Koygi, Samasino, Luiner Galakoponi, Togutabu, Quina, Palm River, Koygi Pamza, Porto, Pangapona Matanda. Lazarum liver and most to guide the Aquigas for boy to name for youth Kihitari. Adagi, some hide the responsibility of a lower Nitagata, Hadi socially responsible over citizen of Maharaj, when I like to have the cocktail table. Quintam Luriba Kang River Mamdo, Kamina Society, the Panzala, the Angle, the Chrome, beside the Giang, a Fagatnabo, quick contribution, small contribution, the Zodon contribution, Amaneva, Duduna, Duk Mina, Matamsa Yang, Dutakata, and Kanze Duga, responsible over the Quina, Masagi, Liba, Eprosto, Yam, the Pigam Bayava, Tawutabu, a quiggy, conscious over. Kaisina participate tok salaga saigi mukmen do chok tholak pat ama daga taidan adu we have to mal sem daga taiba aduga masagi ojabagi ngai bagi ghak fresh do bujat pat kaisu kai de to wo ko ina chali pham duda amol kai lang thok piba adu maina yamna mot pa jaga haidi mina lajar mi po to khoi thwai pam ba khunim hing mina ga da banen hai ecological balance lai ga da banen lai ga do po do khoi sangala thu gai ro de khoi ga soi banen moi ga soi banen te adu duna minor responsible amo ina yeng ba si daga tai ro social media pai re na social media da su yamna responsible oi da mong da thuklai ba meam do kai gi no reason do yeng da bi da mi yamna chalaina paketa chalaga enjoy tokshan bodo yamna lal hen khanje haidi hana share tau dringai da hana yeng dringai da si ji kai do bogi thoklai no si kam kanai no samas kai do bino habi do khajana khangbam daga ta hai tare ko yut amoina cheng haidi koi gi responsibility je samas de yamna wangi aduga aina participate tau do kapta na ta ai gi participate tau ko matam da ai gi nage da laminari ba iman ba sing da adu do khitang adum enforce tau ba haidi sai motivation piwa moi da inspiration piwa do oi adu do gi inspiration piwa do koi gi yut sing na ta hon jani ngai tare aina ming mateng pang matam da ingon da nuai ta ba green show yom phause ba haidi sai tong sai ji mina khalong ani gai khamba adu thadok pira ba ain tong jari je ai sa gi ni sa na contribution ma cha ma tawuni hai do khal laga samaj ki adige la akoi bi khirom je keno ma phagana bhona ba mateng pang hanjani gai ta yut sing da si hai lo san je
4: Ayaming lamam roksan aduga ai hauje hauje Manipur University gi Manipur Department ai mairoi na mai tamjari ai yanglam da gine akoi ba gi khalnga chen basi da ai goi ba wakalon haidi point of view ka thamja ke ten takna han ba da khoi gi akoi ba gi phibam se ngak chen basi da khoi gi ba lai ba khoi khoi da gi semdok tra ga di akoi na khoi ni ba poche hoi nga moi maram di tong ni ba po tu akoi da gi han khora kan da wa tha ba mak ta oi ta ra ga su aduga Labor environment, sih dah kau ini agak berlebih dan apa tu kau nak bermatam tu. Aduh, sih tu, kau cemtuk nak bermatam tu. Kau itu lagi thodang lagi, nai hampir dah hijau tu. Jen pai puding jadi wal environment sih tau rakan dah uat haba, macam apa macam tu rakan dah. Program sih rakan awareness tau rakan dah uat haba lagi. Jangan bidik lagi, aduh bu uat itu hajar rakan dah. Sing saya lagi jangan bidik lagi, tapi aduh masih sih kau ini kaui berpotu sing saya, tapi aduh kau hendak tarik lagi. Environment sih dah kau di uat, tinggal sih lagi wakal uat lagi, nak kali aduh kau ini. Hajaning badi tharwi ba photo mu sing sai bisa na be su dai sia nai haijage youthing environment kan ba sida ko maru ai na khoina train dai ta ko sing ka ba adai di prakriti da motion ba sing si am toina tho ye nai na lo sage han da haijage ram di khoina sing ka ba se train am kha khoina chana ba matam sida khoi matak da plastic kum ba sa sa laga cha sa lamba adai di sa sa lamba photo di ka bosok ta ga di khoi gi dai ba environment da kai ba lak ba kaluri ba plastic ko be ai sirang ko be adu sing ko ne pudara kan da ko ma pham san hu to ki ba di system am sabse chanto ni ai ta adu ga ba chala ko cleanliness campaign am su ta wa ni adu ko ma pham pham chala kan da environment ta mosal lak ba ko be ai am ta ga na akai ba pira ko ga je ko ni awareness pira kan da sing ko to pa gi ko phong jang sang san se ai na hai je
3: I give me Oinam Amarjit, I Hojo J, Dhanamanji University, the Geography Department, the Research Scholar, Amo in Lai Javane, Aduga Hantak 2026 ki June Gidet Five Nalakpada, World Environment Day Nalakpada, Geography Research Scholar, Amo Oina, Hantaki Environment DSC, Pajana Paks and Pangtukpa Pambiga Pam, Madulaja, Karigidamakoina, World Environment DSC, Observe Tauribano Hybrid Nunga Bokalo Karatam Jage, Akoina, Akoigi Environment Asi. Ningtina ngaks hinduna thamaga de khogi ecological valence asi kai draga de khogi ecosystem da thoi panba jiba mayam amagi food chain da natragana ainga sai khal kairak pana tongan tongan ba magi living organisms mayam ma
5: magi life span da kai be pirakpa aduga magi habitat ka ama destruct torok padagi magi lifeam du migrate torok padagi tongan tongan ba life form mai ama ngasi mangkre haina lawi aduga muksu missing hengkalak pa natragana industrialization lak padagi umangwamang kya degrade tawduna settlement tawsilakpa machina ngasi ngasi khona global warming hairi ba issue si yamchaungna khoi mayok nari maramachina khoina machidagi kanjana ba gidamakta world environment day lak pasida ekhoi isha isha thoktuna naha amoina yut amo oina isha isha লগতব থাউজাংছি কারিনু হাই মতমনাঙ্গা সিগিয়াই ইংগাসা খলকাইরাক পাসিদা উ থাজিনদুনা হাইবদি উ ওয়াসি মেজর কার্বন সিং নি হাইনা লউনা বমরামনা মাসি আইংগাসাই খলকাইরাক পাসি উ পামবি আমমমতং ওরসু থাদুনা গাসিগি আইংগাসাই খলকাইরাক লিবা আসিদা মামপুনা মক থাউজাং লউমিনা সি হাইবদু হাইজাগে আদুগা নাকানামরমদা উ থাবা খ থারামগা মদু ইংবিদানা থাইব উদু হিংলিবানা তরগা সিরিব্রা হাইবদু আইখয় ওখল খানমিনদুনা থারামলিবা উদু মথং ইসেই ওলকপদা এখন মধুর মফাম দুটো চাতুনা উ থারামলিবাদু হিংহানাবগি পান্দামলোমদ ওইনা হেনা মাই অনসিন দুনা আসংব মণিপুর আমা ওহেনাব হোনাবদা আইখয় খুদিমক থাউদাং লহুনাসি হাইবদু হাইজারে
6: আইগেমিং থাউদাম শ্যামজাই আতুক আই হৌজিক দানা মঞ্জুরি ইউনিভার্সিটি দা মণিপুরি ডিপার্টমেন্ট দা রিসার্চ স্কলার ওইনা লাইজারি জুন মঙ্গ ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে নোমিনা লাগছি নাহা মনেরমদ কয়বগি ফিউ গাক সেনবগিদমক্ত ইসাগি হইব থৌদান খর আদুমক লাই হাইনা লৌজাই হারিব থৌদান সিং আদু কয়গি লমদমসিগে নাহা সিংদ পুনা পাইখত মিনেনবগিদমক্ত থামজনিঙি আইখয়গি খুনাই আসি মৌক সাবু আইখয়গি লাইনি হাইনা লাচব আমাদি মাইকাই গাকপ লাই সিংবু লাচব আদুগুম লব ফুরুপ আমনি আদুনা ইরমদমসিদ লাইরমলিব তোঙান তোঙানব আইব খুই লাইরিক সিংদগি হৌরগ আইখয়গি আকয়বগি ফিবম আসি গাকনব আমাদি আইখয়গি আকয়বদ থাই পানব পানব আইখয় মিয়ব হিংবদ পাংলিব খুই লাইক আইখ্য আকয়বগি ফিবম আসে গাক সেন্দ্রগদি আইখ্য মালেম আসিদগি মিয়ব খুনাই আসে মুটকিগনি হাইবসি থামজনিঙি কদম ওইনা আইখ্য আরিব খুই লাইক হিজন হিরাউন চিংবদ যাওরিব উ আমখক যানব হোনবদ মাউন্দ চংইব মাকি কাংলোন সিং উ অদুব যানব হোনবদ লউরিব মাকি থৌদান সিং মদুব যানব যারাবরা আমদি যাদ্রিবরা হাইবনে চিংব আইখ্য তোঙানব সউদব আমগি পারমিশন লব যাথং লবন চিংব তৌরিব আসে আইখ্য আকয়বগি ফিবম আসে গাক সেনবদ আইখ্য আচৌব থৌদান আকয়ব গাকি আইখ সিগনিবসিবাইজ ইরমদমিব নাহা লব থৌদান আকয়বগি ফিবম পুমসং সংব উপাল ওপাল থালব আইখ্য হংলকিব আইসাগি চান খল কাইথরিব আসে আমুক হহৌন সেমগলক আফব আইসাগি চান খল চা থাম গমলব আগুমলব লমদমি থামজনিঙি জুন মানব আইখ্য আকয়বগি ফিবম আসে গাক সেনবগিদম নাহা লগম থাকব থৌদান চপ চান লোক আনৌব উ থাজিনব গমদ্রাবদ হানব উ ফাবদ ইয়ালরসি আইখ্য খুদিমকি আচেতপ খোলাম লহেনজনিঙি থামজর
7: তুষার কৌয়ে গমপালগে হজেক মাস্টার তৌজরি ফিজিক্স ফার্স্ট ইয়ার আইসে বেঙ্গলোর সানুসেব ইউনিভার্সিটি তামমানে নাহামো আইনা এনভাইরনমেন্ট কনবগি মতাংদ লোখৎকদব থৌদান সিংজে আদু মিয়াম জেনেরিক ওয়াইন হাইরাবদ কাই হাইনি উ থাব খোতপা আদিগি প্লাস্টিক কি পোচাই সিজিনাদব আদি মারু ওয়াইন মণিপুরদি